0: ছাতরে সোলার প্যানেল লাগিব 1,38,000 পর্যন্ত সবসিডি বি মিলিব
1: আউ ইলেকট্রি বিল
0: বিদ্যুৎ বিল সঞ্চয়ের নূয়া সম্ভাবনা আনিছি পিএম সূর্যঘর মাগণা বিজুলি যোজনা।

0: অতি আপনার সাথী তুমি মোর মো খুশিরে হস মো লুহরে কান্দ
1: কথা দেইথিল চালিবি আসিল সেথি পাই তুমি মো পছন্দ।

0: প্রিয় শ্রোতা বন্ধু মানে প্রীতম সুতার, সাই সুতার, সুরেশ গ্রহাচার্য, অন্নপূর্ণা গ্রহাচার্য, সুলোচনা গ্রহাচার্য, বামরা কেন্দ্রাপড়ার লেখন্তি, প্রত্যেক রবিবার নটা হেলে কাহিঁ কেতে দূরের থিবা এই অস্থির চঞ্চল ও চগলামি মনটা উড়ি উড়ি ফেরি আসে সেই মিঠা মিঠা স্বরের কুহু কুহু তানরে কথা হেউথিবা দুইটি পক্ষী নিকটকু। সতরে সেই পক্ষী দুইটি কোন কিছু মায়া জানিছন্তে কি? প্রেমর ডোররে বন্ধা এ সম্পর্ক কেতে মজবুত সতে?
1: সূর্য উঠন্তে কোইলি রাবন্তে সাথে হই জানতে অস্তে,
0: ঝগড়া লাগন্তে টুয়া টুই পরি দুহে দুহিঙ্ক সাঙ্গরে,
1: টুইঙ্কু কে যদি টাণ করি কহে লুহ আসে যায় টুয়া আখিরে,
0: কথা কটাকটি চিমুটা চিমুটি তা মধ্যে গেল বসর,
1: সে দুষ্টামি মধ্যে লুচি রহিথায় দুহিঙ্ক স্নেহ আদর।

0: প্রিয় শ্রোতা বন্ধু শান্তনু নায়ক হাটডিহি আনন্দপুর লেখন্তি, মু মো পছন্দর নিয়মিত শ্রোতা অটে, কিন্তু মু যেতে চেষ্টা কলে বি মোর ফোন মো পছন্দ কার্যক্রমের সামিল হই পারু নাহি। যেবেঠারু এই কার্যক্রম হেলানি যেতে ফোন কলে বি লাগু নাহি, তথাপি মোর কোনসি মন দুঃখ নাহি। দেখিবা কেবে আপনক সহিত ফোন রে মো পছন্দরে সামিল হেবি চেষ্টা চালিছি। আম আদরর শ্রোতা প্রতাপ চন্দ্র মল্লিক কোঠিয়ার সময় জগৎসিংপুর লেখন্তি, নিদা ঘর ডহ ডহ ডহক ভিতরু সুশীতল স্পর্শ প্রীতিভর শুভ অভিনন্দন।
1: হৃদয়ের গভীরতম প্রদেশর আপনার মণি আপনি নেবে বলে মোর দৃঢ় আশা ও গভীর বিশ্বাস।
0: মো পছন্দ তুমি বণ মূলকর সজফুটা বণ মল্লি, খুশি আনন্দর অসরা সম্পর্ক পবিত্র শরধা ভালি।
1: মো পছন্দ তুমি ধারা শ্রাবণর শীতল বরষা পাণি, আকাশবাণীর মানস কন্যা শ্রোতাঙ্ক জ্ঞানর খণি।
0: মো পছন্দ তুমি অভুলা অতীত বিরহী প্রাণর অসরা প্রীতি, তমকু যে থরটে শুনেছি পাইছি অশেষ শান্তি।
1: মো পছন্দ তুমি মো অপা দুইঙ্কর স্নেহ মমতা প্রীতি, কি যদু রহিছি তাঙ্করি কথারে হেব নাহি জমা ইতি।
0: সকালর তুমি শীতল কিরণ রাতির রজনী গন্ধা, মন উপবনে ফুটিবা সুথাও তুমি সম্পর্করে বন্ধা।

প্রিয় শ্রোতা অরক্ষিতা দাস এবং আইসা প্রিয়দর্শিনী কুজঙ্গ জগৎসিংপুর লেখন্তি তুমি সত্যি সত্যি মহাসতী সাবিত্রী তুমি নারী সমাজের শ্রেষ্ঠ আদর্শ ও শ্রেষ্ঠ দীপশিখা তুমি দুহিতা দুই কূলর হিত পাই তোমার জন্ম তোমার সতীত্ব বলরে তুমি মৃত স্বামী কু পুনর্জীবিত করিপারিথিলো বাস্তবরে এহাহি সতীত্বর শ্রেষ্ঠ নিদর্শন।

0: প্রিয় শ্রোতা ভৌণী স্বর্ণলতা সাহু বালিয়া ডেরাবেশ কেন্দ্রপড়ার লিখতি
1: শ্রোতা সহ আলাপ ও গীত মতামতপূর্ণ কবিতা তা সাংক গীত পদে পদে কার্যক্রম বেশ সরস সুন্দর করে পাল
0: প্রীতিপূর্ণ কবিতা স্তম্ভরে গোবিন্দ বেহেরা এবং অবিনাশ দাসকর কবিতা ভালো লাগি
1: কবিতা সাংক গীত খাপ খুয়াই দিয়া যাচ্ছে সে ভালো লাগুছে দুই অপাঙ্কর মধুর বাণী মনকু কিনতে ভাষারে পুণে
0: সচেতন ধর্মী কথা কহন্তি কলস কালিমা দূরেই দিয়ন্তি
1: কার্যক্রম হুয়ে ভারি মধুর দুই অপাঙ্কর মধুর সুর
0: মন দুঃখ থিলে ভরন্তি হস ভাষা জাদু করি ভরে পিউষ।

0: প্রিয় শ্রোতা বন্ধু রমেশচন্দ্র বেহেরা আয়তপুর কটক রু লেখন্তি
1: মো পছন্দ কার্যক্রমরে শ্রোতা মানঙ্কর ভল পাইবা বৃদ্ধি পাওছে
0: প্রীতিপূর্ণ পত্ররে কবিতা গুড়িক মনোমুগ্ধকর হয়ে পড়ছে
1: শ্রোতা মানে চিঠিরে নিজের মতামত লেখি পঠাউছন্তি
0: দিব্যাঙ্গ তথা দৃষ্টি বাধিত মানঙ্কর পরিচয় বিশেষ সহায়ক হয়ে পড়ছে
1: আগকু যাওয়াকু পরামর্শ দিয়া যাচ্ছে প্রিয় শ্রোতাবন্ধু অবিনাশ দাস অন্তর্গড় শ্রী বলদেবজী কেন্দ্রাপড়ার লেখন্তি
0: সম্মাননীয় শিক্ষক অনিল মহোদয়ঙ্ক কবিতাটি অত্যন্ত শ্রুতি মধুর ও চমৎকার থিলা মো পছন্দ ও মা দুইজনক প্রতি তাঙ্কর স্নেহ মমতা অতি সুন্দর ভাবে উপস্থাপিত করেছন্তি সে তাঙ্কু ধন্যবাদ ও প্রণাম
1: টেলিফোন বার্তালাপরে জনৈক ভাই তাঙ্ক পড়া সময়রে তাঙ্ক জীবনরে ঘটিথিবা এক দুঃখদ ঘটনা বর্ণনা করিথিলে তাহা অত্যন্ত মর্মস্পর্শী থিলা তেবে মোর সমবেদনা তাঙ্ক পাইঁ জনাউছি।

0: ओके ओके ओके ओके डिनर प्राय रेडी आपण माने एथरो डाइनिंग हॉल को आसी परबे आउ पिला माने विंडो रूम को चली जांतु दे मस्ट हैव अ डिनर देयर
1: ডাইনিং টেবুল কি সুন্দর দেখা যাচ্ছে ডিজাইন টা দেখ
2: দেখুছি
1: মালো এ টেবুল মঝিটা কেমিতে ঘুরি যাচ্ছে দেখ
0: কোন বিনোদ
2: আজ্ঞা
0: তোম মিসেস কিছু কইলে এনি প্রবলেম
2: না স্যার না না কিছু নো নো প্রবলেম তুমি কিছু সময় চুপ বসে রই সব এমনি কোন হচ্ছে এমনি নট দিছি আমি ওহো
1: যে ছিল আও কোনছি যে তুমি কোন দেখাই দাও না কই
2: হউ হউ হেলা হেলা হেলা এবে ঠিক ভাবে বসো তো গাউলি স্ত্রী লোক ভালি হোনি আচ্ছা ঝমেলা রে মনিষ পড়লা
1: কোন কইলা
2: নাই নাই
1: কোন কও তুমি কইছি
2: কিছু নাই কিছু নাই আই ইহে এতে জোরে প্লেটটাকে ঠক ঠক করনি এমিতি কন্টা চামচ ধরা হুয়েনি যদি সে ফের খাই ন পাউ তো রাখি দিও খালি হাতে খাই নিও যো মেলা
1: কোন কইলা কোন কও চামা
2: নাই মো কিছু নাই কিছু নাই
3: খাও
1: মু কোয়ানে গাউলি মু মফসলুর আসিছি না আউ তুমি তুমি কোন শহর রু আসছিল কি
2: তুমি সেটি সেমটি কাই কইতল কইল হ্যাঁ যেমটি কিছু ন দেখিলা বলি ন জানলা বলি টিকে হলে কাণ্ড জ্ঞান নাই
1: মোর না থাও তোমার তো আছে
2: হ্যাঁ হেলা হেলা
1: এইটি শুনো কালি শীঘ্র যাই গোটে ডাইনিং টেবিল অর্ডার দেই দেব
2: আচ্ছা হেলা
1: ঠিক সেমিতি কা ডিজাইন র আউ সেই সাইজ র বড় টেবিল টি
2: হেলা
1: তা থানো বি আহুরি বড় হবো বুঝিলা আ কি সুন্দর মানুচি না ডিজাইনটা বি খুব ভালো হইতলা হে
2: আয় সেইটা খুব বড় সাইজ হব একা সাথিরে 10 জনক বসিবার ব্যবস্থা আছে
1: হ্যাঁ
2: এ সে পুনি টিকুট রে তৈরি বহুত কস্টলি কিন্তু
1: কোন
2: হ্যাঁ
1: কোন কইলা
2: আয় কহিলি কি সাগুয়া নাই কাঠ রে তৈরি বহুত বড় সাইজ আর দাম বি বহুত বেশি হইতিব
1: হ্যাঁ
2: কিছু জানি মনি শুনি মনি খালি বকর বকর হইতু
1: কোন কইলা মু বকর বকর হউছি না কি কইলে বি দোষ ন কইলে বি দোষ পিলা মানে কবেঠু মো সাথে লাগিছন্তি ঘরকু গোটে ডাইনিং টেবুল আনিবা
2: হ্যাঁ মু জানিছি
1: নিজ নিজ সাঙ্গ ঘরকু যাওচন্তি পাটিরে খাওচন্তি সেমানক ঘরে ডাইনিং টেবুল দেখুচন্তি আউ আম ঘরে খাই বসিলা বেলকু পিলা মানকর খন্ডে খন্ডিয়া টেবুল টিয়ে বি নাহি এবে কোন না সোফা আউ টিভি আসিলা যে সেইটা পুনি রঙ্গিনি নুহে এথরে কোন বহুত আসিগলা
4: সাইড সাইডে আগে ছকর কোড়ে মড়িবে বাবু
2: আরে তু কোন নুয়া রিক্সা চলাউছু কি রে আরে ছক পাখু ডাহাণ কু মরিবু মঠ সাই বুঝিলু টিকে ভিতরকু আরে ইয়াড়ে কেবে রিক্সা চলাইনু না কোন
4: না না আজ্ঞা রাতি বেলাটা না রাস্তা খারাপ
2: হও শীঘ্র চলা টিকে আস্তে কথা কহ ন কই পারলে ঘরে কথা হবা রিক্সা বালাটা সবু শুনুছি
1: শুনো থাও মু কই দউছি কালি সকালে যাই ডাইনিং টেবিল র অর্ডার দেই আসিব
2: হও
1: সে যাহা বি হও ঠিক সেমিতি কা সাইজ আউ সেমিতি কা ডিজাইন দেখিবা ডাইনিং টেবিলটা ঘর কো নিহাতি দরকার
2: ওহো তমর সকালে গোটে কথা তো ইনে আউ এক প্রকার তুম মুন্ড বদে খারাপ হই গলানি নইলে হঠাৎ তিমকি ডাইনিং টেবিল পে জিদ
1: হ হ মো মুন্ড খারাপ হই গলানি হউ ভাল কিরি হউ সে যাহা বি হই যাও হেলে ডাইনিং টেবিল আসিব হি আসিব
2: এ রিক্সা রক রক রক এই ড্রপ আরে আগু কোড় মারি যাও তো রক
4: ওহো বাবু আপন কইলে চিনা রিক্সা রাখিবে আপন তো কিছু কও না
2: আ কইলি রক হে হউ হেলা এই ঝামেলা হ্যাঁ শীঘ্র বলেলা
1: ওহো ওল হোচি মা আউ কেমিতি ওলে হবি যায়
2: আরে তোর কেতেলা হ্যাঁ কেতে লব কা
4: আগ্যা 10 টাকা দেবে আউ
2: হ্যাঁ কোন কইলু এতকি রাস্তা কো 10 টাকা কিরে আমকে দিন ওয়াল হুকো ভাবলু কিরে এই নে 5 টাকা নাই
4: আগ্যা
2: বহুত দেলিনি কাইকি গোটা ঝামেলা করছু যা যা

0: আরিসা পিঠা ভোগ হব কি কাকরা হব বুঝিবাকু আসিলা
1: ওফ মমি মো থরে কইলি না হো মার্ক সারি দেইছি ডাডি মো মো ফ্রেন্ড মানুগু ডাইনিং টেবিল কথা কই সারিছি হ্যাঁ তার ডিজাইন আর সাইজ কথা ভি কই দেইছি
2: আচ্ছা
1: সমস্তে শুনি এতে খুশি হলে না পার্টি পাই ডিমান্ড করি বসিলে
2: কোন হেলা
1: আর শেষে মতে সেমানুকু গোটে ছোট ধরনের গেট টুগেদার পাই ইনভাইট করিবাকু পড়িলা
2: হ্যাঁ
1: ঝমেলা হলা তুমি কোন কৌছ কহিল সবিতা
0: ମୁଁ ବି ତ ସେଇ କଥା କହୁଥିଲି ଆଖପାଖ ସାଇ ପଡ଼ିଶାରେ ଯେତେବେଳେ ଜାଣିଗଲେଣି ସେମାନଙ୍କୁ ଡାକି ନୂଆ ଡାଇନିଂ ଟେବୁଲ ଉପଲକ୍ଷେ

0: ডাইনিং টেবিল পড়ি দেব।
1: হ্যাঁ,
0: কিন্তু পাত্র অব কোন কহিগলি শুনিলনি?
1: সব শুনিছি, সব শুনিছি। সে ব্যবস্থা মধ্য হইযিব, শেষে ইয়া হব, কিছু আউরি হাত উদারি হইযিব, এয়া তো। সেইপাই চিন্তা করনি।
0: কিন্তু
1: কিন্তু ফিন্তু কিছু মু শুনিবিনি। গেট টুগেদর বি হব, তবে ডাইনিং টেবিল উদ্দেশ্য হো কি না হো, আমি যেতবে ঘর ছাড়ি চালি যাচ্ছে, তবে নিজের শাড়ি পয়সা যা সাংরে এত দিন বিতাইছে, থরুকে সে গেট টুগেদর কলে মো আবার তো কিছু অসুবিধা হবনি।
0: সত্যি না? কোন
1: আউ কোন মু মিছরে কইছি, এথর খুশি হো কিংবা দুঃখ কর, হলে গেট টুগেদর আয়োজন আজি করিল। আউ তোমার এই ডাইনিং টেবিল মানে দাসবাবু কথার সিম্বল অফ লিভিং স্টাইলটা আজি উদ্ঘাটন করাই দিও।
0: তোমার খালি সেই কথা?
1: আরে শুনো শুনো শুনো, রাগি গল না কর্ম, টিকে পাখু আস আস।
0: হ্যাঁ আসিলে কোন কুহ,
1: আউ টিকে পাখু আস আস।
0: ধ্যান
1: বুঝিল সবিতা, এই ধেতেরি মধ্য আমার দাসবাবু ভাষার সিম্বল অফ লিভিং স্টাইল।

পরবর্তী কথাচিত্র চালবাজ। গীতটিকে গাইছেন অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তি এবং সাথীমানে। শুনিবা পাইঁ এসএমএস পঠাইছেন লকি সোম বুগুড়া গঞ্জামরু। তাহলে শুনিয়ে দেউছু আপনার পছন্দর গীতটিকে।

এই গীতটিকে গাইছেন হ্যুমান সাগর এবং দীপ্তিরেখা পাঢ়ী। কথাচিত্র দেখা হেলা প্রেম হেলা, আপন হেলে বাবুজি পাত্র, বাউরিবন্ধু পাত্র, মহম্মদপুর বিলহাটরু।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারীমানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্য ডাউনলোড করিপারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্কু নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু

0: একদম প্রসেস স্লো হয়েযিব, তো আপনার নিদ লাগিব আপনার, তেমন নিদ লাগিলে আপনার শোলে কিন্তু সেটা বুঝিপারে যে নিজে জীবনশৈলী পরিবর্তন করিকি যেমি এক্সরসাইজ করতু, যোগ করতু, প্রাতঃভ্রমণ করতু, ভাল খাদ্য সুষম খাদ্য খাঁতু, এগুড়া বি কলে বি সেই জিনিস আমি পাইবা যেটা কৌশল মানসিক চাপর আমি মুক্তি পাইপারা। কিন্তু এতে কথা করা পরিবর্তে যদি গোটে এটা টিকি টাণিদেলে কি তোমার গোটে খাইদেলে যদি আমাকে রিলাক্স লাগুচি, তো পিলামানে সেটাকে আপনাই নিয়ে কিন্তু বুঝিপারে ধীরে ধীরে সেটা যে নর পুরা ধীরে ধীরে ধীরে ধীরে প্যারালাইজ করে দিয়ে
1: নার্ভাস
0: সিস্টমটাকে করব। তা সাংগরকে যেটা আপনার বারম্বার যেটা পিলে তাদের যে টার বলে যে কম্পোজিশনটা থাকে সেটা কোণ করে না ফুসফুসকে যেতবে যাব আমার কোণ ফুসফুস ভিতরে মানে সরু সূক্ষ্ম কেশ ভাইয়া ভিতর যে জিনিস গুলা থাকে সিলিয়া বলে কহতি তাকে যেটা কি সি সব ছাণে মানে ফুসফুসরে যে খারাপ বায়ু আমি গলা সেটা সে প্রসেসিং করে বা ছাণি দিয়ে ধূয়ার যে টার প্রভাবে সেইটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে গেলে তুমি ফুসফুসর কাম করার শক্তি যেটা নিঃশ্বাসটাকে যে সে ছাণিকি যেটা করে এটা ধীরে ধীরে প্রভাব হুয়ে এই যেটা নিশাটা সে কোণ করে না নর্ভকে এক্সপ্যান্ড করে পুঁ সংকুচিত করব এই টাইপর করে এটা করে ধীরে ধীরে ধীরে ধীরে নর্ভ গুড়াক সেগুড়া বি তার ধীরে ধীরে ক্ষমতা যেটা কার্য করার ক্ষমতা হরাই বস মানে তার রিপরকেশনটা যে স্বাস্থ্য কেবল নুহে মানে মানসিক অবস্থা দেহর খারাপ আপনার দেখুন যে টিকি গরিব মধ্যবিত্ত পরিবার লোক যিয়ে যদি এই অভ্যাসে পড়িগলে সেমানকর আর্থিক পরিস্থিতি মধ্যে খারাপ হয়ে যায় কারণ এটা বহুত কষ্টলি বি হচ্ছে সব খাইলে বারম্বার অভ্যাস ব্যয়বহুল জিনিস সেইটা হব পুঁ গোটে সামাজিক পরিস্থিতি কোণ সেমানে আলুপ রহিয়া পাই চেষ্টা করবে কাহা সাথে মিশিবে নি সেমানে ভাবিবে যে আমি এই নিশাটা সেবন করদিকি আমি আরামসে শোইবু সোশিয়ালাইজিং কমি যায় বেড়ে বেড়ে যদি ন খাই পারিলে সেই সময়রে চিড়চিড়া হবে ঘর ভিতরে অশান্তি সৃষ্টি করবে ঘরর পরিবেশ পারিবারিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি সব ধীরে ধীরে এতে বিগড়ি যায় যে সেতবেলকু আউ মানে ফেরিবাকু সে চেষ্টা কলে বি বহুত কষ্ট হয়ে যায়। তেমন প্রথম যদি আমি সেই জিনিসটাকে কন্ট্রোল করা যে এটা গোটে নিশা এটা বহুত প্রকার আমাকে ক্ষতি করব যে ক্ষণিক সুখ পাই আমি ক্ষণিক অধঘণ্টে আমাকে রিলাক্স লাগিব বা আমি টিকি গোটে দিন আজ রাতিটা খালি শান্তিরে শোইপড়া বলে ভাবি দিয়ে জীবন সারা পাই কি আপনার দুঃখ কু আমন্ত্রণ করুছেন।
1: আজ্ঞা, এই যে আপনার কহিলে যে যে তমাকু সিধাসড়ক ভাবে গ্রহণ করছেন বা সেবন করছেন তাঙ্ক উপরে এই সব প্রভাব পকায়। আর গোটে কথা আমি লক্ষ্য করেছি যে প্যাসিভ স্মোকিং যেটা আমি পরোক্ষ নিশা প্রভাব বলে কইপারিবা সেই সম্পর্কে আমাকে টিকে কহন্তু।
0: সেটা তো দেখা যাইছে এবে যে আমার বিশ্ব স্বাস্থ্য সংগঠন হোক বা যে বিভিন্ন স্বাস্থ্য সংগঠন মানে যে রিসর্চ করছেন গবেষণার দেখা যাইছে যে যে স্মোকিং করছেন তাঙ্ক সহিত রহুতিবা তাঙ্ক পরিবার বর্গ স্ত্রী পুয়া হো ঝিও হো প্যাসিভ স্মোক করলে স্মোক করতে যে ধূয়াটা ছাড়তে সেই ধূয়ার প্রভাবে যে পাখে সে প্রায় 40% পাখাপাখি প্রভাবিত হুম সেই যে কুপ্রভাব সেই যে নিশা দ্রব্যর বা সেই যে তোমার নিকোটিন ধূয়া ধূয়ারে টার থাকে তার প্রভাবে সে লোক তো যেত ক্ষতিগ্রস্ত হল তার ইন্টরনাল অর্গান যা ড্যামেজ হল কিন্তু যেত সেটা ছাড়ুচি বা পাখে যে রুচি সেমানে সেটা নিঃশ্বাসে নৌচন্তি না সেই যে ধূয়াটাকে নিঃশ্বাসে সেমানে বি নৌচন্তি তেমন টারটা বি তাঙ্ক ভিতরকু গলা তাঙ্ক ফুসফুসকু গলা তেমন একাপরি প্রভাব মানে তাঙ্ক সহিত যদি বহুত প্রভাব যে ডাইরেক্ট স্মোকর তাঙ্কু যেতিকি পড়ুচি তাঙ্ক পাখরে যে অছন্তি বহুত প্রভাবিত যাদ্বারা কি সেমানকর ফুসফুস জনিত রোগ এবে ক্যান্সার বি হউচি প্যাসিভ স্মোকার্স মানকর যে কোন্তে মানকু যে মানে স্মোকার্স বা তমাকু সেবনকারীঙ্ক পাখরে যে মানে রহুচন্তি সেমানে মধ্য তমাকুর যে কু পরিণামরে ক্ষতিগ্রস্ত হউচন্তি যেটা কি মেডিকেল সাইন্স বর্তমান সেটাকু বি মধ্য
1: প্রমাণিত করিছল। আজ্ঞা, শারীরিক ভাবরে তো তমাকু সেবনর বহুত কু প্রভাব রহিছি যে মানে তমাকু সেবন করু সেমানকর অনেক শারীরিক সমস্যা দেখা যাচ্ছে যেমতি কি ক্যান্সার তন্মধ্যরু অন্যতম তা সহিত মন স্বাস্থ্যরে মধ্যে আর প্রভাব পড়ুছি।
0: প্রথম কথা হচ্ছে যে মানে সেবন করুছন্তি সেমানে ভাবুছন যে মানসিক অবসাদ মানসিক চাপরু মুক্তি পাইবা পাই কি আমি সেবন করিবু কিন্তু পরোক্ষ ভাবরে ধীরে ধীরে সেমানে যেতবে অ্যাডিকশন হই যান্তি তাঙ্কর ব্রেন রো যে নার্ভাস সিস্টমটা ধীরে ধীরে কাম করিবার ক্ষমতা খহরি বসিব সেমানে চিন্তা কিছু করি পারন্তিনি। আপন মানে দেখিবে আমার সোসাইটিরে বিভিন্ন প্রকার যে ক্রাইম হচ্ছে আপনার দেখবে প্রায় সাধারণত দেখবে সে নিশাগ্রস্ত হয়েথিব এইটিপাই যে নিশা যেতবে নিয়ে যায় সে চিন্তা করিবার ক্ষমতা হরাই বসতি সেটা পরোক্ষ ভাবে সমাজ উপরে কুপ্রভাব পকাইব ପରିବାର ଉପରେ ପିଲାମାନଙ୍କ ଉପରେ, କାରଣ ସେମାନେ ଯେତେବେଳେ ଚିନ୍ତା କରୁନଥିବେ ଚିଡ୍ଚିଡ଼ା ହେବେ, ବିରକ୍ତ ହେବେ, ଆଗ୍ରେସିଭ୍ ହେବେ, ହିଂସାତ୍ମକ ଆଚରଣ ମଧ୍ୟ କରିବେ, ତେଣୁ ସେତେବେଳେ ତାଙ୍କ ସାମ୍ନାରେ ଯିଏ ପଡ଼ିଲା, ଯଦି ପରିବାର ଲୋକ ପଡ଼ିଲେ ସେମାନେ ବି ତାର କୁପରିଣାମ ଭୋଗିବେ, କଷ୍ଟଟା ପାଇବେ, କାରଣ ସେ ରାଗିବେ, ପିଲାଙ୍କୁ ମାରିବେ, ପିଲାଙ୍କୁ ବି ଠିକ୍ ଶାସନ କରିପାରିବେ ନାହିଁ। ମାନେ ଯୋଉଟା କହନ୍ତିନି, ଯୋଉଟା ପିଲାମାନଙ୍କୁ ବି ଯଦି ଆମେ ପ୍ରିନ୍ସିପାଲରେ ନିଜେ ପ୍ରିନ୍ସିପାଲରେ ରହିଲେ ତ ପିଲା ସେକୁ ଅନୁକରଣ କରିବ ନା, ତ ସେଟା ବି କରିପାରିବେନି। ତେଣୁ ଫଳତଃ ସମାଜ, ପରିବାର, ସାଙ୍ଗସାଥି

আকাশবাণী কটক প্রচার করুছ অসরন্তি অপরাহ্ন। আজি এতে শুণন্ত কেতোটি হিন্দি কথাচিত্র গীত। কার্যক্রমের প্রথম গীতটি গাইছেন লতা মঙ্গেশকর, কথাচিত্র অর্পণ।

পরবর্তী কথাচিত্র জমানেকো দেখানা হে। গীতটি গাইছেন আসা ভোঁসলে, মহম্মদ রফি, ঋষি কাপুর এবং পদ্মিনী কোলহাপুরী।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: চন্দ্রকান্ত পৃষ্টি গোপপুর নিশ্চিন্ত কইলি কটকরু ଆପଣ ଶୁଣିବାକୁ ଚାହିଁଛନ୍ତି ଇରା ମହାନ୍ତିଙ୍କ କଣ୍ଠରୁ ଗୀତଟିଏ ଯେଉଁ ଗୀତଟିକୁ ଆପଣ ଶୁଣିବାକୁ ଚାହିଁଛନ୍ତି ଆମ ଅଭିଲେଖାଗାରରେ ସେଇଟି ବର୍ତ୍ତମାନ ନାହିଁ ତେଣୁ ଆମେ ଇରା ମହାନ୍ତିଙ୍କ କଣ୍ଠରୁ ଅନ୍ୟ ଏକ ଗୀତଟିଏ ଶୁଣାଇ ଦେଉଛୁ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাদ সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাদ সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী এসএমএস টি পঠাইছন্তি সন্তোষ বরাত ভুবনেশ্বর। আপনার অনুরোধর গীতটি গাইছন্তি বাড়কৃষ্ণ বেহরা।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন। এসবিআই সচেতন রুহন্ত সুরক্ষিত রুহন্ত।
1: এই এসএমএস টিকে পঠাইছন্তি রঞ্জন কুমার গিল, কৈলাশ চন্দ্র গিল, ভরত চন্দ্র পাত্র, মহম্মদপুর বিলহাট কটকরু। আপন শুনিবাকু চাইছন্তি সামুকা অ্যালবম রু এই গীতটিকে। গীতটিকে গাইছন্তি সুরেশ ওয়াড়েকর।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: হেইগলা বন্দোবস্ত, তাহার গুডির ফিস র দেখা 20,000 লোন তুরন্ত জনা আছে কে দৌছি, সুধ কেতে অছি, লোন নিয়ন্ত্রিত সংস্থা গুড়ি করু হি নে, আউ লোন সেতিকি যেতিকি দরকার তা বি যাঞ্চ করি কি। হেইগলা বন্দোবস্ত, দরমা অ্যাডভান্স রে পঠেইছি।
4: আরবিআই কহে
3: সঠিক আর্থিক আচরণ রখে আপনক সুরক্ষার ধ্যান।
5: কার্যক্রমের পরবর্তী আলবম গীতটি গাইছেন মোহাম্মদ সাজিদ।

শ্রোতা বন্ধু নমস্কার, আজির স্মৃতির পাহাচ কার্যক্রমকে আপনার স্বাগত করছি। শ্রোতা বন্ধু, স্মৃতি তো কেবেহে নুহে ফিঙ্গিবার জিনিস। স্মৃতি কু যদি কি কেবে ফিঙ্গি পারন্তা, তাহলে মানুষ নিস্তার লাভ করন্তা। জীবনযাত্রার অনেক মোড় আসে, আই মোড় জীবনর গতিপথক বদলাই দিয়ে।

0: ভক্ত পাই মু সব করি পারে সখা, সব করি পারে সখা, মোরে সব কিছু লোড়া নাই সখা, ধনর মোহ দেখাই তুমি মতে আর ভণ্ডি দিও নাই সখা,
1: না
0: ভণ্ডি দিও নাই,
1: না সখা তুমি ভয় কর না সখা, এ মোর তুমি কেবে গ্রাস করিব না, আসো আসো সখা এই সিংহাসন কো আসো,
0: না
1: আসো সখী,
0: না
1: তুম দুহিঙ্ক সিংহাসন রে বসাই আমি ধন্য হব, আজিঠারু এই রাজ সম্পদ ভোগ কর।
2: নারায়ণ নারায়ণ।
3: আপনকর অভিনয়ের এই কলা কৌশল যদি আমি আজ শ্রোতা মানুষ ন শুনেই থাকু তাহলে এই সাক্ষাৎকারটি নিশ্চয় ভাবে অধুরা রয়ে যাই থাকা। আপন কোন অনুভব করছেন যে মানে নাট্য পরিচালনা দায়িত্ব আগর থিলে আকাশবাণী সংগ্রহালয়ে যাহাকর কালজয়ী নাটক গুড়িক এবে বি গচ্ছিত হয়েছে, আমি সময় সময় শ্রোতা শুনেছু, নাট্য পরিচালনা আপনি যেত নূয় নূ আসলে পরিচালনা ক্ষেত্রে সে সক্রিয় লে কিন্তু তাঁর শিখুবা নূতন পিঢ়ি কু সে কিভাবে শিখাতে আপনার তাঁর পছরে গোড়ে গোড়ে শিখবা?
4: না না, সে সব শিখু লে, এইটি অসুবিধা হল কিন্তু আগ্রহ থাকা দরকার, জনে আগ্রহান্বিত নথিব তাকে শিখাইবে কেমতি, মানে সেতবে পরিস্থিতি লা কেই কাহু স্যার ম্যাডাম কিছু ডাকু নথিলে, সব অপা ভাই ডাকুলে, সে জেড়ে বড় লোক হো,
3: আকাশবাণী গোটে পরিবার পরি
4: থিলা, পুরো পরিবার ধর জন দেখালো পছরে আর তু খাইনু কি আজ মো শুকি যাইছি কোন পাই, এই সব জিনিসটা এবে নাই, আও মো দেখে কি পেট কু চিন দেবা, সে লোক সব বহুত ভালো পাই লোক থিলে।
3: এবার আকাশবাণী আগর মধুপুর কোঠি দেখি আকাশবাণী ভিতরে কোন পার্থক্য আপনার অনুভব করছেন দেখিকি?
4: কিছু পার্থক্য না, এবে বহু ট্যালেন্টেড পিলা সব আসুন কিন্তু তাকে অড়াইকি নেবা ও তাকে ঠিক বাটে চলাইবা মানুষ মানকর আশীর্বাদ হাত রহবা দরকার, সে ঠিক বাটে নেওয়া দরকার।
3: আপনার তো আকাশবাণী সহ জড়িত হলে প্রথমে সঙ্গীত পাই আপনার গীত কু ভাল পাঁতি গীত গাঁতি আকাশবাণী কটক কু ছোট বেলু শুণতি সেথিপাই আকাশবাণী কু আপন প্রবেশ কলে, তবে আকাশবাণী র কেউ গীতটি আপনার শুনিয়া পাই খুব ভাল লাগে?
4: বৈকুণ্ঠনাথ পট্টনায়কর জীবন পাত্র মো ভরিচয় কেতে মতে নদেরা বলি কিছু কহিবি কে
3: সুনন্দা পট্টনায়ক।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত করছু আজির সম্পর্ক কার্যক্রমক।
1: আজির সম্পর্ক কার্যক্রমে মু আছি আপনার সাথে হিমাংশু,
0: আর মু আছি তেজস্বিনী। হিমাংশু, আগরু এমিতি গরম কো বর্ষ হই নথিলা। দিন নটা পরে পরে ঘরু বাহারিবা কষ্টকর হয়ে যাচ্ছি, নুহে কি?
1: হ্যাঁ, ঠিক কথা কহিল তেজস্বিনী। দিন দশটা হেউ হেউ এমিতি লাগুছি যেমিতি দিন বারটা হয়েছি কেউ। কিন্তু কহিবাকু গলে এতিপাই কেবল আমি হি দায়ী।
0: আউ নুহে তো কোন, আমি আমার সুবিধা পাই জঙ্গল কাটি আম ঘর বাড়ি তৈরি করছন্তি, যেউতি পাই পৃথিবী পৃষ্ঠরে জলবায়ুর পরিবর্তন ঘটুছি। ঠিক সময়ে বর্ষা মধ্যে হেউ নাই, গ্রীষ্মর প্রকোপ বড়ি বড়ি চলুছি, এমিতি আহুরি অনেক কিছি।
1: হ্যাঁ, আমি যদি বর্তমান লু এতিপ্রতি নিজে সচেতন ন হেবা, তাহলে নেড়িগুড় কোহুনি কি বহিগলা ভি কথাটি হব। তেণু শ্রোতা বন্ধু, খালি সচেতন হলে হব না, আম সমস্ত এ দিগরে কার্য মধ্যে করা পড়ব। আমি যেতে পারিবা জঙ্গল বৃদ্ধি করা চেষ্টা করিবা, আর পানিকে অযথা খরচ ন করে সঞ্চিত করে রাখিবা, যাহাকি আগামী পিঢ়ি পাই আমার এক কর্তব্য হব।
0: হ্যাঁ হিমাংশু, ঠিক কথা কহিল। আমি যদি এমতি কথা হেউতিবা তাহলে কথা মধ্যে সরিব না। চলো, আর দেরি ন করে আমার ফোন ইন সম্পর্ক কার্যক্রমক আরম্ভ করে নেবা।
1: ঠিক কথা কহিল তেজস্বিনী। তবে শ্রোতা বন্ধু, আর দেরি ন করে চলন্তু আরম্ভ করিবা আজির কার্যক্রম ফোন ইন সম্পর্ক। আর দেখি নেবা আমাকে প্রথম কলটি কিয়ে এবং কোঠু করিছন্তি।
0: হ্যালো, ফোন ইন সম্পর্ক।
2: জয় জগন্নাথ।
0: জয় জগন্নাথ ভাই, আপনার পরিচয় প্রথমে আমার শ্রোতা ভাই ভী মানুষ দিদি।
2: সমস্ত অপা ভাই নিষ্পাদক স্যার এবং শ্রোতা মানুষ শুভ মঙ্গল কামনা করছি। খোর্ধা জেলা মোটা গ্রাম রু দিব্যলোচন ভারি মন।
1: আপনার মধ্যে দিব্যলোচন ভাই, বহুত বহুত ধন্যবাদ। আমার যুববাণী পরিবার তরফরু কেমতি অছন্তি ভাই?
2: জগন্নাথ কৃপার ভালো রয়েছে।
0: আপনার দিব্যলোচন ভাই আমার নিয়মিত শ্রোতা, কিন্তু বহুদিন পরে আপনার আমাকে কল করছেন।
2: কম করি লাগুনি তো,
0: যা হোক ভাই ফোন তো লাগি যাইছি। আজ নিহাতি ভাবে কথা হবা। তবে আপনার আমার যুববাণীর কার্যক্রম প্রতিদিন শুণুছেন, কেমিতি কোন লাগে?
2: যুববাণীর সমস্ত কার্যক্রম মতো ভালো লাগে। মু সবুবেলে 5:30 চাহি রইতাই কি বই যুববাণী শুনি। 18 সোমবার অন্বেষণে মহুমাছি পালক রাজেশ কুমার বিশ্বাঙ্ সাক্ষাৎ কলে বিনয় কুমার সামন্তরায় এবং এসহ বিজ্ঞান বিচিত্রা খেল খবর শুণা পাইলু, বহুত ভাল লাগিলা।
0: 18
2: মঙ্গলবার দিন সূর্যনী আশুতোষ মিশ্র আলোচনা, গোপীনাথ মহান্তি হরিজন উপন্যাস সামাজিক চেতনা, প্রভা সিং সাহু গল্প অভিশাপ এবং সোত্রাঙ্গ কলমরু কবিতা বহুত ভাল লাগিলা। মো কবিতা যুববাণীতে প্রচার করা যাইথিবার যুববাণীকে অশেষ ধন্যবাদ। 20 বুধবার দিন আইনারে পুনঃ প্রচারিত নাটক মঝি দরিয়ার স্বপ্ন বহুত ভাল লাগিলা। সমস্ত কলাকার নির্দেশক নিষ্পাদক মানুষ অশেষ প্রণাম। বিনয় কুমার সামন্তরায় ডাক্তার মানস রঞ্জন সেনাপতি সহ যুবপিঢ়ি ও নিশাদ্রব্য অপব্যবহার সম্পর্কে যে আলোচনা কলে, তা কেবল যুবপিঢ়ি নুহে সমগ্র লোক শিক্ষণীয় হয়ে পারি। 22 শুক্রবার দিন মল্লারে নিদাঙ্ক কাল বিষম কাল সম্পর্কে যে গীতিকথা প্রচার করা হল, তা সমস্ত শিক্ষণীয় লা। 23 শনিবার দিন যুববাণী নেক্সট আকাশবাণী 90 পূর্তি উপলক্ষে জাতীয় কবি বীরকিশোর দাস মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী মানুষ মধ্যে হয়েছে কুইজে ছাত্রছাত্রী মানে অতি সুন্দর ভাবে উত্তর দেখে সমস্ত ধন্যবাদ। 24 রবিবার দিন সম্পর্কে শ্রোতা মানুষ প্রশ্ন উত্তর দিয়ে অপা ভাই মানে আমি খুশি করছেন। আমি সমস্ত অপা ভাই সমানে, কাহারিকে ছোট বড় করা অপরাধ। সমস্ত সহ আমার সম্পর্ক দিন রয়েছে তাঙ্ক পাখে। আম অপা ভাই নিষ্পাদক স্যার সমস্ত মঙ্গলকামনা করছু। 26 তো মঙ্গলবার দিন আকাশবাণীর 90 পূর্তি উপলক্ষে আয়োজিত পদযাত্রা আকাশবাণীর ঐতিহ্য পরম্পরা গৌরবর প্রতিফলন। আকাশবাণীকে শত ধন্যবাদ, শুভেচ্ছা ও প্রণাম। জয় জগন্নাথ।
0: তবে দিব্যলোচন ভাই, আপনার তো আমার যুববাণীর প্রতিটি কার্যক্রম টিকি নিকি ভাবে শুনেছেন, তবে আপনার ভাই বহুত বহুত ধন্যবাদ। আপনার আমার কার্যক্রমকে এত মাত্রায় ভাল পাইবা দিয়েছেন। আশা রাখব দিব্যলোচন ভাই আপনার আমার যুববাণীর প্রতিটি কার্যক্রম এমতি শুণবে। আপনার মিঠা মিঠা মতামত আমাকে চিঠি মাধ্যমে হোক বা ফোন মাধ্যমে জনাইবে, তবে আপনাকে বহুত বহুত ধন্যবাদ।
2: ধন্যবাদ,
0: নমস্কার।
1: নমস্কার। হ্যালো, ফোন ইন সম্পর্ক।
3: হ্যালো, ফোন ইন সম্পর্ক। কবিরাজ পরিড়া লতারণ কাকটপুর পুরীর কহুছিলে। আজ্ঞা
0: কবিরাজ ভাই, আপনার সম্পর্ক অগণা কু বহুত বহুত স্বাগত। প্রথমে কুহন্তু আপনার কেমতি অছন্তি?
3: মু তো বহুত ভালরে আছি, মা মঙ্গলাঙ্ক কৃপারে জগন্নাথ কৃপারে বহুত ভালরে আছি। আর আপন মানে অপা ভাই মানে কেমতি অছন্তি কুহন্তু? আগ অপা ভাই মানে ভালরে রইলে আমি ভালরে থাকি।
1: আমি প্রভু জগন্নাথ কৃপারে আপনাকে ভাল।

0: বসি শুনিবা।
1: প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজি আমি আলোচনা করিবা তমাখু বর্জন সুস্থ জীবন বিষয়ে। তমাখু বর্জন সুস্থ জীবনর এক সফল চাবিকাঠি। যে কোনসি নিশাদ্রব্য ও মাদক পদার্থ ভলি তমাখু সেবন এক জীবন হানিকারী কু অভ্যাস, তেণু তমাখু সেবন সর্বথা বর্জনীয়। আম দেশে তমাখু প্রচলন 1600 শতাব্দীর আরম্ভ হয়েছে বলে ঐতিহাসিক তথ্য জনাপড়ে। ভারতক প্রথমে তমাখু আমেরিকার আসিলা, ইংরেজরে এখন টবাকো কুহযায়। পর্তুগিজ মানে প্রথমে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের এর প্রচলন করে। সেমানে সেতবে ভারতর পশ্চিম অঞ্চল যথা গোয়া, ডামন ও ডিউরে উপনিবেশ স্থাপন করে ব্যবসা বাণিজ্য করুলে। সেই সময় সেমানে পশ্চিমাঞ্চলর জনসাধারণ ভিতরে তমাখু সেবন আরম্ভ করাইলে। পর্তুগিজ নাবিক ও যাত্রী মানে আমেরিকার তমাখু বৃক্ষ আনি প্রথমে গোয়ারে চাষ আরম্ভ করে, পরে গুজরাটর খেড়া ও মহেসিনা ঠারে চাষ আরম্ভ করাইলে। স্থানীয় কৃষক ও জনসাধারণ এই চাষক ধীরে ধীরে গ্রহণ কলে ও নিজ নিজ ক্ষেত্রে ঘরোই ভাবে ছোট ছোট চাষ জমিরে তমাখু চাষ কলে। পরে পরে দাক্ষিণাত্য অঞ্চল সমেত অন্যান্য রাজ্যকু তমাখু চাষ প্রসারিত হয়েছিল। সেই পরিপ্রেক্ষীরে তমাখু বৃক্ষর বিভিন্ন প্রকার মাদক দ্রব্য প্রস্তুত করা যাই তমাখু সেবনকু ভারতীয় মানক ভিতরে প্রচলন করা যাইছিল। ভারতীয় মানে তমাখু সেবনকু এতে মাত্রারে আদর কলে যে তাহা দৈনন্দিন আবশ্যকীয় খাদ্য তালিকার স্থান নেলা। পরে তমাখু চাষ উত্তরাঞ্চল রাজ্য সমেত ভারতর বিভিন্ন রাজ্যকু ব্যাপিছিলা। ব্রিটিশ সরকার ব্যবসায়িক মুনাফা এবং বাণিজ্যিক লাভ উঠাইবাই ভারতীয় চাষী মানুষ তমাখু চাষ পাই ব্যবহার করুলে। সেই সময় ভারতীয় জমিদার, মহাজন ও চাষী সমস্তে তমাখু চাষে নিযুক্ত হয়েছিল। কেতক অধিবাসী এখন ধার্মিক অনুষ্ঠান ও ঔষধ পাই ব্যবহার করুলে। পরবর্তী সময় কীটনাশক ভাবে মধ্যে ব্যবহৃত হল। 1600 শতাব্দী মধ্যভাগে সম্রাট জাহাঙ্গীর ধূমপান নিষিদ্ধ করে সুদ্ধা সাধারণ লোক ভিতরে তমাখুর ব্যবহার ব্যাপক হয়ে সারি। সমগ্র ভারতবর্ষের 1800 মসিহা মধ্যভাগ সুদ্ধা তমাখুর চাহিদা ব্যাপক ভাবে বড় যাই। 1700 শতাব্দীর তমাখু বাণিজ্য ব্যবসায় পাই এক মুখ্য সামগ্রী লা। সেই সময় ভারতের চাষ হেউথিবা তমাখু বর্মা, বাংলাদেশ ও চট্টগ্রামকু রপ্তানি হেউথিলা। এবে গুজরাট তমাখু উৎপাদনরে ভারতের প্রথম স্থানরে আছে। দেশের প্রায় 40% তমাখু গুজরাটর উৎপাদন হুয়ে। তমাখু উৎপাদনরে অন্য প্রমুখ রাজ্য মানে হেলে আন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ। সে সময় তমাখু চাষ করা দ্বারা কৃষক মানে আর্থিক ভাবে লাভবান হেউথিলে। এহাকু নগদ আয় রোজগার এবং বাজার চাহিদা থিবা অর্থকারী ফসল ভাবে চাষ করা যাউথিলা। এহা সুবিধারে বিক্রয় হয়ে পারুথিলা। সে সময় তো হেউথিলা, এবে বি চোরারে হেলে বি সুবিধারে বিক্রয় হেউছি। কিন্তু এই চাষ যোগু মাটির উর্বরতা কমি যায়, অধিক সার, সময় ও শ্রম ব্যয় হুয়ে। চাষী মানক স্বাস্থ্য পাই বহুত ক্ষতিকারক হইতায়। দীর্ঘমেয়াদী, আনুষঙ্গিক এবং সর্বাঙ্গীন লাভ দেখিলে অন্যান্য কৃষি জাতীয় ফসল তুলনায় লাভকারী নুহে। বিদেশী মানে নিজের আর্থিক স্বার্থ পাই তমাখু চাষকু প্রোৎসাহিত করুথিলে ও চাষী মানুষ তমাখু সেবন করা নিমন্তে সুযোগ সৃষ্টি করে উৎসাহিত করুলে। এহা শোষণকারী পাই এক প্রশস্ত ও ব্যাপক বাজার। শরীর পাই ক্ষতিকারক হলে বি এর বাজার চাহিদা বহুত বেশি, কারণ সামাজিক কলঙ্ক এতে বহুত কম। তমাখু যেতিকি নিশা নুয়ে সেতিকি অমলি, অর্থাৎ থরে খাইলে আউ থরে খাইবা পাই মানুষের আগ্রহ হুয়ে। ফলরে নির্ভরশীলতা এতে বড়ি যায় যে সহজে ছাড়িপারে না। অন্যান্য মাদক দ্রব্য যথা মদ, গঞ্জেই ও অফিম তুলনায় তমাখু লোকমানক ভিতরে অধিক গ্রহণীয় এবং লোকপ্রিয়। ভারতের প্রচলন হেউথিবা অন্যান্য নিশাদ্রব্য বিষয়ে সম্যক আলোকপাত করিবা আবশ্যক। প্রাচীন ভারতের আয়ুর্বেদরে মুখ্যত ঔষধীয় বৃক্ষর বহুত চাহিদা থিলা। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানরে বিভিন্ন প্রকার মশলা গছ, বিভিন্ন ঔষধীয় গছর মঞ্জি, চেরমূল, পত্র, ফুল, ছাল, তেল ইত্যাদি আয়ুর্বেদ ঔষধ তৈরি হেউথিলা। তাছড়া আয়ুর্বেদরে বিভিন্ন প্রকার মাদকতা ভরা ঔষধীয় বৃক্ষ যথা অফিম, ଏବଂ ଗଞ୍ଜେଇ ଭଳି ମାଦକପୂର୍ଣ୍ଣ ବୃକ୍ଷର ମହତ୍ତ୍ୱ ରହିଛି। ଏହି ବୃକ୍ଷଗୁଡ଼ିକ

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: তুমি থিলে মু আছি, মু থিলে তুমি, দুনিয়াটা ভালো লাগে, খুশি থিলে আমি। রজনীকান্ত নায়কর অন্য এক রচনা। কার্যক্রমের শেষ গীতটি দ্বৈত কণ্ঠে গাইছেন সুনীল কুমার মল্লিক এবং কুমকুম মিশ্রা।

ইঞ্জিনিয়র নন্দকিশোর দলাই নিজের বৃত্তিগত জীবনরে যেমিতি কর্তব্যকু অগ্রাধিকার দেইথিলে লেখক মনস্তত্ত্বরে সেমিতি নিষ্ঠা মধ্য দেউছন্তি। জীবন উপবনরে সতুরীর ঊর্ধ্ব বসন্তকু অতিক্রম করি সারিথিলে বি সে কর্মঠ চলচঞ্চল, প্রতিদিন কিছু লেখিবে নিশ্চয়। গোটে পটে চাকিরি আউ গোটে পটে লেখনি, উভয়কু সমান্তরাল ভাবে নেইছন্তি নন্দকিশোর। লেখাটিয়ে প্রকাশিত হলে যেতেকি আনন্দ পাঁতি সেতেকি পাঠক পড়িলে তাঠু অধিক খুশি হুয়ন্তি। নিজ রচিত পুস্তক গুড়িকু নন্দকিশোর নিজ গাঁ স্কুল লাইব্রেরী ঠারু ঝারসুগুড়া লাইব্রেরী পর্যন্ত পৌঁছাই থাকে। সমাজ সেবা করিবা, পিলামানঙ্কু পাঠ পড়িবা পাই আর্থিক সহায়তা ঠারু পাঠ্য উপকরণ প্রদান করিবা তাঙ্ক হৃদয়ের মহানতাকু দর্শাউছি। এ সম্পর্কে নন্দকিশোর কুহন্তি।

শ্রোতাবন্ধু, এ ধরাপৃষ্ঠরে ঋতুমানে ওহ্লান্তি কেতে কোণ আশা নেই। ধরাপৃষ্ঠকু কেতে রূপরে, কেতে রঙ্গরে, কেতে রসরে সজিবে, আম ধরিত্রী বি সেমানক বাটকু চাহিঁ বসি থাকে। হেলে তার সবু প্রতীক্ষা প্রতীক্ষার রহি যায়। ফগুণ কেবে কেবে অফেরা হি রহি যায় তো, শ্রাবণ কেবে আসিবাকু ঝুরি ঝুরি লোহকু করি দিয়ে বরফ। শীত বি যেতিক দিন কণ্ঠ করি থাকে ধরার রহিবাকু, সেতিক দিন রহি নপারি অভিমানরে ফেরি যায়। কারণ এটি তো রাজুতি গ্রীষ্মর, ঋতু বদলিলে বি গ্রীষ্মর দবদবা এটি বর্ষক বার মাস।

ধরিত্রী রয়ে জ্বলন থমিবার না ধরুনি। সে চিন্তা করুছে কেবল মানুষ, কেবল মানুষ নুহ, বরং সমগ্র জীবজগত পাইঁ, পশুপক্ষী মানে বাসহরা। এবে খালি হাতরে ফেরিবাকু পড়ুছি ঘরকু ফেরিলা বেলকু সেমানকু ছুয়ামানকু পাখকু। পানি মুন্দে বি পাউ নাহান্তি অনেক প্রাণী আউ বৃক্ষলতা মানঙ্ক বংশ বিলুপ্ত হেবাকু বসিলেনি। আউ মানুষ মানে অসহ্য তাতির অতিষ্ঠ হয়ে পড়ুছন্তি। অংশুঘাতরে জীবন মধ্যে চলে যাউছি, অকাল মরুড়ি পড়ুছি। জলবায়ুরে অহৈতুক পরিবর্তন যোগু জলাভাব, খাদ্যভাব এবং বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা ভিতরে গতি করুছন্তি। উত্তপ্ত ধরিত্রী নিজ ভিতরের জ্বলনকু চাপি রাখি আমপাই চিন্তার আহুরি বেশি বেশি জ্বলুছে।

0: ভারি কষ্ট হচ্ছে নাই আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে আপনার পাদ খসি কি জখম হয়ে যাই কেমিতি খসিলা
1: স্যার নারু বাবুক রুম পছপটে দিয়ে বারান্ডা সেপট কু যাই সেই পাহাচে চড় চড়
0: মানে মানে যে বারান্ডা শিলা দেবী রুম আড়ু যাই সেই বারান্ডা আপন সে বারান্ডা পাহাচে চড়ু লে কী কন শঙ্খ বাবু
1: স্যার
0: হ্যাঁ বয়স কত হল
1: 24 স্যার
0: দরমা
1: 3800
0: ডেঞ্জারাস ইয়েস আচ্ছা শঙ্খ বাবু আগুরু এমিতি কেবে পাদ খসি থিলা
1: থরে স্যার
0: হ্যাঁ
1: 15-16 বর্ষ বেলে
0: হ্যাঁ
1: সেতেলে ভারি কষ্ট হউতিলা
0: ইরেলিভেন্ট ইরেলিভেন্ট জুভেনাইল মানে পিল্লাড়িয়া হিসাবরে যায়নি এথরটা কিন্তু ডেঞ্জারাস সিগনাল বিপদ সংকেত হুশিয়ার দি পাদ যাক যেমতি ন খসে এতিরে ডেঞ্জারাস কোন জানন্তি
1: কোন স্যার
0: গোটে পাদ খসিলে ভারি কষ্ট হুয়ে হেলে দি পাদ যাক খসি গলে ভারি আরাম লাগে মতে যেতবেলে 22 বর্ষ সেতবেলে মোর বি এমতি পাঁচ চড়ু চড়ু গোটে পাদ খসি যাইতলা ভারি কষ্ট হল ছোটেই ছোটেই চাললি কিন্তু 27 বর্ষ বেলে যেতবেলে দিটা যাক পাদ খসি গলা সেতবেলে মু চারিআড়ে খালি ডেই ডেই বুলিলি আউ
1: বুঝিপালিনি স্যার মানে আপনার গোটা পাদ খসি যাবার ছোট ছোট চাললে হলে দি পাদ খসি যাবার
0: কিন্তু মাত্র 10 মাস ওনলি 10 মান্থস তারপরে সব খতম হো সেইটিপাই সেই দিন মু পাদ দুইটা হরদম জগিছি টিকে খসিবা মতলব দেখিলে সাঙ্গে সাঙ্গে জবত মতে বর্তমানে 37 হয়েগলা নো প্রবলেম সেইটিপাই মিস্টার শঙ্খ আপনার যেটি পাহাচ দেখবে সেটি কেবে চড়ি যাবে নাই হুশিয়া
1: নাই স্যার তো সবু পাহাচরে
0: শাট আপ লিসন টু মি পাহাচ গুড়া ভারি বজার জিনিস আপনার এমিতি মজারে টাণি নেই যাবে যে আপনার হঠাৎ গোটি সুন্দর রুম ভিতরে পৌঁছবে আউ তা ভিতরে দেখবে গোটি সুন্দরী ঝিও ইয়ং এন্ড বিউটিফুল মানে সুন্দরী আউ যুবত তারপর তো সবু বিপদ হয়ে যাব মিস্টার শঙ্খ আপনার কবিতা লেখন্তি এই প্রেম কবিতা
1: নাই স্যার
0: গুড গুড জম্মা লিখিবে না মোর গোটে সাঙ্গর এমতি পাদ খসি যাইতলা সে সেই থ্রু গুড়ে লেখুতলা বেলে বেলে মতে আসি জন্ম ফর্ণ প্রিয়া প্রিয়া কোন সব কহুতলা 2 বর্ষ পরে দেখিলি লম্বা দাড়ি রখি ফটা জামা পিন্ধি রাস্তায় বুলুচি গঞ্জেই টানুছি বিচারা
1: নাই স্যার মোর সেমতি কিছু হব
0: না নো নো নো সেমতি সিওর হবে নাই শিলা দেবী সুন্দরী আর যুবতী আর আপন মানক পরি যুবক মানক পদ মানে ভারি বেহিসাব ওকে চালিলি কুইক রিকভারি শীঘ্র আরোগ্য লাভ কর
1: মলমটা কোঠি রহিলা কে জানি আপারে বড় কষ্ট
2: এ মু আসু আসু যাই সারলেনি
1: কি গঙ্গাধর আচ্ছা বাবা শুনল তুমি যেতবে সারক উপর তালা রুম কু উঠুছ পাহাচের উঠুছ তো
2: হ্যাঁ তো কোন হল
1: নাই নাই নাই নাই হুশিয়ার হুশিয়ার বুঝিল পাহাচ গুড়া ভারি বজ্জা জিনিস আউ জীব নাই
2: আউ জীবি নাই
1: না
2: তাহলে কেমিতি জীবি
1: নন্দ বাবাঙ্কু পচারিব সিয়ে বতেই দেবে বুঝিল
2: বুঝিলি বুঝিলি আপনক রুম রে বি প্রবচন সরি গলানি তাহলে আর পট ভড়াটিয়া নারু বাবুঙ্কু কহিলে মুন্ড ঘুরেইবাটা ভালো লক্ষণ নুহে হউ হউ মু যাই তরকারি কোন হব বুঝিবি থরে সীতার ধরি বসি গলে না পুরা গোটে বজেই দেবে
1: এলে বাবা গঙ্গাধর শুন পাহাচ চড়ি যাব নাইটি নলে তম ভাগ্যের বি লম্বা দাড়ি আউ ফটা জামা
3: কোন শঙ্খ বাবু প্রবচন শুনি সারলেনি নিশ্চয়
1: ও নারু বাবু আস আস আস
4: আপনকর কুয়াড়ে ভারি মুন্ড ঘুরাউছি প্রবচন বি সেথিপাই হেই সারলানি
3: হে আপরা কোন মিস্টার নারং ভৌরিরে পড়ি গলে কি হুশিয়ার ভালো লক্ষণ নুহে মুন্ড আহুরি চক্র পরি ঘুরিব পাদ আহুরি ভিতরকু পশিযিব।

0: 봐봐. 쌍꺼바보? 쪼블어 이거래지? 구원도? 빵꺼이왜 구원도나?
1: 실라데비 아빠는 그 내길라 바래 라티라티 바세 부스타 바리 내지 긴토
0: 긴토? 꼴꼴 좀 돼 아빠는 মতে এতে প্রেম পত্র লিখিবি দেই না খন্ডে হলে কালি সকালে কালি সকালে আনি দিয়ে যাতু
1: দেইছিবি
0: নলে মু ভারি রাগ করিবি
1: না না আপনকো কালে ভালো লাগিব না
0: সখাবু মানে কালি সকালে
1: কালি সকালে
0: বাস কালি সকালে আনি মতে দেবে ছাতরে পড়িছি সকালর খরা খাসরে পড়িছি কাকর মন খুশিরে মু বসে পড়ু অছি তুম লেখা প্রেম পত্র খেলে বন্ধু হে জমু নাহি জমা মজা পিড়ি খন্ডে নাই বলি তো লাগুচি পার্টি তো বতর বতর
1: সিলা দেবী
0: বন্ধু না
1: জিবে
0: ভারি
1: আশা করি আসছি ভারি সুন্দর ফিল্ম ফিল্ম পরে সিধা মার্কেট মানে ভাবিলি নিজে কিনি আনিবি পিন্ধি আপনার ফিল্ম কু যাবে পরে ভাবিলি আপনার নিজে যাই চয়েস করি আনলে টিকে
0: না না না সখাও না আউ শাড়ি ফাড়ি নুয়ে
1: না না
0: দেখো না কেতে প্রেজেন্টেশন শাড়ি আসে জমালানি সে থাকরে
1: কিন্তু মু তো এতে শাড়ি
0: না আপন দেই না হতি যে কোন করিবি কইলে সে ভি মতে ভালো পাই যাইচন্তি না কোন যেতে মনা কলে ভি আনি গদ্দা করি দেই যাউচন্তি
1: কে কে সে লোক
0: ছাড়ন তো সে কথা মু তাকু মনা কর দউচি
1: নাই হলে সে লোকটা কি মতে কোন তো কে সেইটা বুঝিলি বুঝিলি বুঝিলি সেই রাস্কেলটা বধে আও হলে শিলা দেবী আপনার সে রাস্কেলটা জমা চিহ্নি না এটি আনি আপনার শাড়ি ফাড়ি দৌছি তেড়ে বাহারে আপনার না যা সব কুচি না চি চি চি চি ছাড়ন্তু ছাড়ন্তু কোন আউ কই
0: মো না রে কইছন্তি না না কোন কইছন্তি কো না না
1: মু
0: শুনিবে কুহন্তু প্লিজ
1: বাজে লোকটা আউ কোন কথা কো না কুচি মুন্ডরে বোঝে ঝটকু রঙ করি জুলেই কুচি দেখ মোর কেডে বড় খোসা সববেলে বিড়ি টানুচি দাঁত ঘষুনা কি কোন হ্যাঁ ভড় ভড় গন্ধ হচ্ছি আর লুকা পটা এমিতি গন্ধ যে শাড়ি কিনি কিনি মু একদম নয়ান্ত হয়ে ছাড়ন ছাড়ন তো আউ সব সে যাহা কুচি সে সব শুনলে না আপনার খালি রাগি কি টকম খাইযিবে বুঝলে হাইতি শুনতো সে বাজে জিনিস গুড়া সব নর্দমা কু ফিঙ্গি দিও মু আপনার তার দি গুণ জিনিস আনিদেবি শুনতো আউ এথর যদি কেবে আসে তাহলে একদম এই দুয়ার পাখর লাত মারি নিকাল দেবে বুঝলে আপনার ডরন্তু রে মু আছি যদি কিছু সামলা কলা মতে ডাকি দেবে লগাই দেবে এমতি গোটে থাপ্পট যে
2: শিলা দেবী শিলা দেবী
1: কে কে ডাকিলা কে ডাকিলা
2: শিলা দেবী
1: শিলা দেবী এই এই এইটা হচ্ছে সেই রাস্কেল বুঝলে জম্মা খোলতে নাই ডাকি ডাকি পড়াইব পড়া পড়া ঠু পড়া
0: ওফো এড়ে পাটি করন্তু নিম নারু বাবু যদি আপনার স্বর শুনি পকাইলে তাহলে ভারী অসুবিধা হয়ে যাব সে বক্সিং ফক্সিং জানতি
1: মিছ ডাহা মিছ সেটা কিছু জানে নাই ডাকু থাও সেমতি আপনার জমা শুনতু নাই
0: যদি নগলে ঝামেলা হয়ে গেলা গোটে কাম করিবা মু কবাটা আস্তে করে খুলি দৌছি আপন লগান্তু গোটাই থাপ্পড়
1: লগাই দেবি মার মারি মারি দিওন্তি যে কথাটা কোন কি মানে এতে রাতিরে আপনক রুমরে গোটা মারামারি করিবাটা মানে মু কোন কহুতিলি কি মু এইঠি কোঠি টিকে লুচি যাউচি
0: এইঠি
1: হ্যাঁ আপন তাকু দুয়ার ধরু বিদা কর দিও
0: দেখুন দেখুন ইয়া ভিতরে লুচিবে যদি ধরা পড়ি গলে না
1: হ্যাঁ অবশ্য কিন্তু তাহলে শিলা দেবী কোন করিবা
0: কোন করিবে মু কহুছি আপন বরং পছপট পাছি দেই পড়ান্তু
1: পছপট পাছিরি ডেইকি পড়াইবি মানে সেই অকাত কাত পাছিরিটাকে মু ডেইবি হরি হরি কি ঝামেলা শিলা দেবী সে পাছিরিটাকে জম্মা ডেই পারিবি নাই মো গোড় হাত ভাঙ্গি যিব
0: দেখুন তো কিছু হবো
1: নাই
0: পছপট সফেইলে ভারি নরম কাদু আপন তারি উপরে পড়িবে
1: সেটা ভারি গন্ধ বুঝিলে ভারি অপরিষ্কার পঙ্করে লটর পটর হেইযিবে আজ্ঞা টিকিয়ে যদি ইয়া ভিতরে দয়া দয়া
2: শিলা দেবী
1: চাপা চাপ
0: ପୁଣି ଡାକିଲେଣି ଶଙ୍କ ବାବୁ, ପ୍ଲିଜ ଯାଆନ୍ତୁ ନା।
3: ଯିବି ସେଇ ବାଟରେ, ଆଉ କିଛି ବାଟ ନାହିଁ। ହରି ହରି କି ଝାମେଲା, ହଉ ଯାଉଛି।

0: দি ঘন্টা কাল অন্ধারটা ভিতরক চাই চাই আখি দিটা কণা হয়ে গেল না কন কী কেই তো কোটি দিছিলে না এতবেলা যাই হ্যাঁ দিটার আসি চারটা হল শিলাদেবী গলে কুয়াড়ে সে নারুবাবুটা কোণ শেষ বেড়ে গোটা গন্ডগোল করে পকাইলে না কন না শিলাদেবী বাউলা হয়ে কুয়াড়ে পড়ে গেলে ম আমার তো কথা হয়েছিল উগ্রেশ্বরী মন্দির পছপট তোটার পূর্ব পটে মু ঠিয়া হয়েছি হলদিয়া সফারি সুট পিঠেবি হ্যাঁ হলদিয়া তো পিছি না মতো নজাণবার তো কিছু উপায় না কলা শাড়ি পিঠলে বলে তাকে অন্ধারে চিনি পালি না হ্যাঁ তেরি কলা শাড়ি পিঁধা নকলে ভাল হয়ে থাকে হ্যাঁ বুদ্ধি গুড়া পুরো পছরে খালি আসি গজুছি তাহলে কম করা কম করা উত্তর পটে কোণ গোটে এমনি ধরা ধরা দিশুচি ভূত ফুত না কণ রে বাবা ইয়ে যে জায়গা এটি তো ভূতঙ্কর গোটা পল্টন থিবে আমি সেইটা কোণ গোটে ধরা ধরা জিনিসকে পতাকা পরি হলাউচি
1: না না না ভূত মানে তো এমনি পতাকা হলাইবার নুহে
0: এটা গোটা মানুষ না কণ দেখি এইটা তো কোন নারু সড়ঙ্গি পর দিশুচি কে কে সেটি ছেড়া আইছি তমে নারু সড়ঙ্গি তমে তো রাতে এটি কোণ করুথল
1: রাতি অধরাই অপন্তরা তোটাকু চালাকি হউচি চালাকি নাই নারু খারু সফা সফা খুও কাহিকি আসছিল
2: তুমি সে কথা মতো পচার কি
1: পচারছি কহব না নাই
2: নাই মু এটিকে দুই করিবাকু আসছিল
1: নারু খারু গাল মাধব হইও তম রুম আগে পছরে দি দিটা পাইখিনা থাউ থাউ তমে ফিন ফিন পাইজামা পঞ্জাবি পিঁধি টেরে কাটি আতর মারি সুটকেস ধরি অপন্তরা তোটাকু আসিথল দুই করিবাকু ড্রামা হচ্ছে ড্রামা হিউমারস ড্রামা
2: তমে তমে শঙ্খ সারু তমে চিক চিক সফারি সুট পিঁধি মুন্ডকু পাতেই স্নো পাউডার মারি সুটকেস ধরি কোণ এটিকে যাত্রা করিবাকু আসছিল
1: যাত্রা তমে এটিকে কাহিকি আসছিল মু কোণ জানি নাহি হইও শিলা দেবী এঠু মো সাঙ্গরে বলাঙ্গীর তাঙ্ক মামু ঘরকু যিবে বলি জানি পকাই ঝমেলা করিয়াকু আসিথল নাই
2: কোণ কইল কোণ কইল শঙ্খ সারু শিলা দেবী তম সাঙ্গরে বলাঙ্গীর যাইথান্তে সিয়ে পরা মো সাঙ্গরে বারিপদা তাঙ্ক পিসি ঘরকু যাইথান্তে
1: নারু বাবু দেখ সেমিতিকা গালু কথা কইব নাই কই দউছি হ
2: তমে বি সেমটা গালু কথা কইব নাই কই দউছি
1: মু গালু করছি
2: না আর মু গালু করছি
1: অলবত করছ
2: তমে অলবত করছ
1: তমে অলবত করুছ
2: তমে অলবত করুছ
1: আইয়া শিলা দেবী তম সাঙ্গরে কাহি বারিপদা যাইথান্তে হ্যাঁ কাহি যাইথান্তে
2: তমে সেতর কোন পাইব
1: নারু বাবু
2: মু কই দউছি শুনিব শুনিব কইবি শুনিব শুনে পকাইলে তমার একদম শিলা দেবী সাঙ্গে মোর সেটি ম্যারেজ হবার লা রেজিস্ট্রি ম্যারেজ
1: তম সাঙ্গে তাঙ্কর ম্যারেজ হইথান্তা তমে তাহলে সেই ম্যারেজ পাই এঠি আসি হনেই বসথল হইও তমক লজ্জা লাগু নাই
2: শঙ্খ বাবু
1: এই দেখ বুঝিল নারু বাবু সত্য কথা তা শুনিলে তমর বি ছাতি

0: অজানা লিঙ্ক ক্লিক করতে নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: অবলাকিত কার্যক্রমের প্রথম গীত গাইছেন মঞ্জুশ্রী ত্রিপাঠী কৃষ্ণকুমার রচনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষ গীত গাইছেন সৌম্যশ্রী রথ, শিল্পী গাইছেন দেবদাস ছোট্টাঙ্ক রচনায়।